0: ঝুমুরতা তাক ঝুমা ঝুম ঝুম ঝুমা রে তাক ঝুম ঝুম ঝুমুরতা তাক ঝুমা ঝুম ঝুম ঝুমা রে তাক ঝুম ঝুম ঝুমুরতা।
1: কার্যক্রমের পরবর্তী কণ্ঠশিল্পী রামেশ্বর দাস।

এটা সন্তোষ প্রধান কর লেখা, তোমার রক্ষা বাজবা 9:30 আপন শুনবে। হ্যাঁ তো আপন যেন সুন্দর গীতটা বাছিছন শুনমা, ঠিক আছে আসুন এই সুন্দর গীতটা শুনমা আজ্ঞা। হ্যাঁ কর্মকর্তা, হ্যাঁ ঠিক আছে সব কর্মকর্তা মানে কার্যক্রম শুনুছন, তথাপি বি আপনকর যেন ডেডিকেট কলে আমি মুই আউ থরে কার্যক্রম মাধ্যম তি কহি দউছে আকাশবাণীর সব কর্মকর্তা আউ যেতে শ্রোতা আমার অছন সমস্তঙ্কু আমার কর্ণবাবু ডেডিকেট করিছন। আপন আসুন শুনমা সবে মিশিকরি বাপ ঘরে ঝিও পাগল করিছি মাউজি তোর, ঠিক আছে আজ্ঞা ফোন করতে জুহার।

অরুন্ধতী সিনেমার ই গীতকে গাইছেন লতা মঙ্গেশকর, গীতকে লেখিছেন আও সঙ্গীত নির্দেশনা দিয়েছেন শান্তনু মহাপাত্র।

অর্চনা সিনেমার এই গীতটা শুনুন। গীতকে গাইছেন বাণী জয়রাম, গীতকে লিখেছেন যোগানন্দ সাহু, সঙ্গীত নির্দেশনা রবি।

কার্যক্রমের শেষে পূজারিণী সিনেমার এই গীতটাকে শুনুন গাইছেন অনুরাধা পড়োয়াল, গীতকে লিখেছেন নিজাম, সঙ্গীত নির্দেশনা জে আদেন।

শাহানগর কণ্ঠতে কার্যক্রম শেষ গীত কথাচিত্র রাজধানী এক্সপ্রেস গীতটা লিখেছেন রমেশ, সঙ্গীত রীতিশ নলিনী।

0: নাম জেতিত আহদাদ যে জন্মার্চাস করতুসালে নিশ্চয় অন্দুল মরণ মানো ইদারটা মানে জনমতি মৃত্যু ইদারটা নামে অনটা জিয়াদ বল আর তেঙ্গত হলে নাম যেতেবেলে জন্মারাল দাঁত কুয়া কুয়া কান্দুছি বানার গল্লার নাম এন্দের বাদা যে এন হি অবশ্য বালদান হি যাহা বি মানা নাম হাদুদ অনটা যদি জন্মার্চা হলে কিছু অনটা আওয়াজ চিয়ালি শব্দ অনটা চিয়ালি কুয়া কুয়া বানার কা মা মা বানার কা যাহা যে যেদের বানার তা আন্নু হি নামে সঙ্গীত আতেলি সঙ্গীত বিশেষজ্ঞ যেন গুটি আতনার আর তেঙ্গনার যে সঙ্গীত সাত সুরে বন্ধা বলিকি এন্দের এন্দের সুর যে তাম আহর কান বাকি যেনসি ভি সুর মান্না যেনসি কি গীত মান্না নামে জিয়াগে সঙ্গে জড়িত হয়ে আতেলি আর অর্তুস যেতবেলে ই সংসার বন আম্বাল দাস আর বুঙ্গাল দাস হু বাকেন ভি গীত পাড়ানার সঙ্গীত অল্হালনার অল্না বধি অনটা সঙ্গীত নামে জিয়া সঙ্গে জড়িত হয়ে আতেলি তা যেহেতু নামে কুহার জনমতি মৃত্যু তক প্রকৃতি সঙ্গে জড়িত হয়ে আতলনার প্রকৃতিকে ভিন ভিন রূপ এরালনার ঝুহু ঝুহু বর্ষা বারালি আদান এরালনার ঠি ঠি এই যেন বিড়না বিড়ালি আদান এরালনার ঠন ঠন যেন কাকর বারালি আদান হি সাহালনার হলে তা মা কষ্ট চিয়ালি তামে নুকসান ভি মানালি দুঃখ ভি বারালি হলে আ কষ্ট ভিতরে আ দুঃখ ভিতরে আর ভি এককানে সুখ হাক্ষর এককানে টিকি ভল লাগ আদান হির বেদনার আর বিশেষ করে নামে কুহার বহুত পরিশ্রম নান্নার হাড়ভঙ্গা পরিশ্রম খাটনার কেতনি কেতে হলে আ খটনি ভিতরে ভি তাম চাহনার যে ঘায়ে ঘায়ে হসি খুশি মানত নেকা ঘায়ে ঘায়ে গীত পাড়ত নেকা ঘায়ে ঘায়ে নালত নেকায় অন্য হেগ্রি তামে জিয়াবন আক্কে আক্কে হওয়ালনার এদার নাম এরাল দাঁত হলে ইন্না ইদগে মিয়া জহ কিরি আলোচনা কামাগে লাগান ই স্টুডিও নু এম মেহকাদাম নামে ই তুরে নিক্তি মালতা ভুবনেশ্বর কিষান আজ্ঞা ঘারিন আর আকুন ই কার্যক্রম নু আতলনার বারা নাম জিতে তাঙ্গান স্বাগত কামর ভুবনেশ্বর কিষান আজ্ঞা জুহার
1: জুহার
0: স্বাগত নানাল দাম ই কার্যক্রম নু নাম যেতে যেনতা আক্কা দাঁত যে নামে জিয়াদ সঙ্গীত সঙ্গে জড়িত হয়ে আতলি ভিন ভিন যেন নালখু আতলি নালখু কামাল দাঁত নামে জিয়াবন পৌঁছাল দাঁত পাড়াল দাঁত নামে পরিবার বন প্রতিপোষণ নানাল দাঁত আর সমাজ নু আতল দাঁত সমাজ নু দুঃখ দিবার আলি আর খুশি বাসি বলে মানাল দাঁত হলে কথা মঞ্চা যে যদি একা জীবন নুকা একা জিয়া নুকা একা নেখে জিয়া নু যদি দুঃখ মাল্লা খাতরু হলে জিয়াগে অর্থ কিছু মাল্লা দিন কা একা জিয়ানু যদি তান খুশি বাসি টিকে মাল পল্লাস মানা হলে আ জিয়াগে ভি অর্থ মাল্লা দিন তেঙ্গনা কথা যে নামে জিয়া বোধ প্রকৃতিরে দুঃখ আ সুখ ই জোড়ে গে অনটা মিশামিশি অনটা সমাহার দু বলিকি তেঙ্গা খাতর তা নিমেস্তি নেম আহাগে লাগান চাহাল দাম যেহেতু নিম ভিন ভিন নামে যেন কুহারগে কার্যক্রম গুঠি হাতিলি সাংস্কৃতিক কার্যক্রম গুঠি হাতিলি আন্ন নিম জড়িত তার আর নামে এই কুহারগে যেন সাংস্কৃতিক পরম্পরা আতিলি আদগি মিয়া নিমে প্রবেশ আতিলি তা নামে যেন সাংস্কৃতিক বিভাগ নু নে নামে যেন গীত আতিলি নামে যেন

0: না বহু সুন্দর পাচি জামার আগে একটা গীত বল কম্পোজিশন কাম কাজা যে দুহি বন্ধু রক্ষা না যে যুগ যুগকের নামে এই দণ্ডা পাবু বল কানা বারনা রানা নেদি রামকে ছাড়ি মানা কা নেকে সঙ্গে ঝগড়া আমকে মানা ছাড়ি গতু কাই দে আর মোলা গতু রাই নের বি যদি ছাড়ি মান্নার কানার আসান বন্ধু বাস কানা বারনা আদাত বন্ধ মানি কি আর যদি নে বি মূর্তি মানক বাজ কুন আসান ইন্দ্র মানি কেন আমি মিঠা রাই যে হাত দু বছর বন্ধু বাজ আসাঙ্গে কানার বান্না যেন পাচির সংস্কৃতি ভিত্তিক একটা গানা গঠিত প্রায় যেতে গানা আতলি
1: নিশ্চিত ভাবে আকাশবাণী ভি যেটা নামে সমাজ গে গতিবোধ ঠিক হিসাব নু ক ভল সমাজ একটা গঠন মান আর আলার এখানে সুখীর খুশি নুর শান্তি নুর আদি একটা প্রয়াস তামান দুইপদ গীত পাহাড়ি খুশি কামনান দুইপদ কথা তেঙ্গিকি সান্ত্বনা চিনাদ আউ কিছু একটা সূচনা চিকি তামে জীবন বন একানে আহরি আগলিগে হুয়াঙ্গর আগে পাবু এদনা নালকু নানালি আকাশবাণী আর আ নালকু বন ঠিক হিসাব কামনা গেলাগান কারণ নাম যেতে অন্টা মানত আর যদি সহযোগ নানত হলে ই আকাশবাণী নামে লাগান নামে আলার গে লাগান কথা তেঙ্গ নামে আলার মেনর নামে আলার বুঝরর আর আ হিসাব নু চালর আর অন্টা সুন্দর পরিবার গঠন কামাগে লাগান বারর আর যেটা কি আলোচনা আকুন মঞ্জা যে নামে জিয়া সঙ্গেন ই গীতুদ নামে ই বাদ্য নামে যাহা আতলি আদ একানে অন্টা হেকরি আতলি ই গীতু একানে মান্না কথা একানে বাতিয়ালি আ জিনিস বুঝরাগে সামিয়া বার্চকিছি নামে পুরখার ভি আদান হু হিসাব নু তেঙ্গালিয়ার বুঝাওয়ালিয়ার আর ইন্না আকাশবাণী সিনা তেঙ্গালি বাকি নামে পুরখার হু বাকেন নামে আলারিন তেঙ্গালিয়ার তা আ কথা বোধ নামে আকুন বুঝরাগে সামিয়া বার্চকিছি আর নামে পুরখার যাহা নামে লাগান অর্জিকানার আর ইকানার আ ধন্যুবন নামে আকাশবাণী জরিয়ানু নামে আলারগে লাগান নাম ভি তামা চিয়ত আদান তাম মেনর আর অন্টা নামে কুণারগে অন্টা যেন একতা আতলি নিজর যেন অন্টা পরিচয় আতলি আবন ভবিষ্যৎগে লাগান ভি ইয়র ই আশা সঙ্গে নিম বার্চকার আর নামে দ্বিপদ গীত ভি পাড়কার আদি দ্বারা নামে কুণা ভাই ভৌণীর মেনালার আর ভি নিশ্চিতভাবে খুশি মঞ্চকার বলিকি আশা কামাল দাম আর নিমান ভি আকাশবাণী তরফ কি কেতনি কেতনি ধন্যবাদ চালদম জোহার।

শ্রোতাবন্ধু, এই যোজনা পাই প্রথমে ঝিও ও পুয় উভয় ওড়িশার স্থায়ী বাসিন্দা হয়ে আবশ্যক। দ্বিতীয়ত, বিবাহ সময়ের ঝিওর বয়স 18-35 বর্ষ এবং পুয়ের বয়স 21-35 বর্ষ মধ্যে হওয়া খুব জরুরি। অর্থাৎ এই যোজনা সম্পূর্ণ ভাবে বাল্য বিবাহক নিরুৎসাহিত করে। এহা ছড়া এই যোজনার সুবিধা কেবল স্বল্প আয় কিংবা গরিব পরিবার মানে হি পাইপারিবে। এহা সহিত বিধবা বিবাহ ক্ষেত্রে মধ্যে এহা সহায়ক হয়ে থাকে। শ্রোতাবন্ধু, এই যোজনা অধীনরে সরকারঙ্ক পক্ষরু 51,000 টাকার আর্থিক সহায়তা মধ্যে প্রদান করা যায়, যাহাকি কেবল টঙ্কা নুহে বরং সরকারঙ্ক পক্ষরু এক ভরসা ও সমর্থন। তেবে বর্তমান প্রশ্ন আসে, এই যোজনা পাই কিপরে জনে আবেদন করি পারিবে। এথিপাই হিতাধিকারী মানে আবশ্যক ডকুমেন্ট সহিত নিজ অঞ্চলর অগনবাড়ি কর্মী, সিপিডিও কার্যালয় কিংবা ব্লক অফিস সহ যোগাযোগ করি পারিবে। এথিপাই আবশ্যক ডকুমেন্টস মধ্যে রয়েছে আধার কার্ড, জন্ম প্রমাণপত্র, আয় প্রমাণপত্র, বাসস্থান প্রমাণপত্র ও ব্যাঙ্ক খাতার বিবরণী। এহা ছড়া আপন মানে এর অধিক সূচনা পাই সরকারি কার্যালয় কিংবা ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টর ওয়েবসাইটে দেখি পারিবে। শ্রোতাবন্ধু, এই যোজনার ভূমিকা বেশ অধিক রয়েছে। এহা এক নারী সশক্তিকরণর পদক্ষেপ হওয়া সঙ্গে সঙ্গে শিশু বিবাহক বিরোধ করিবা পাই খুব সহায়ক। এহা সহ গরিব পরিবারঙ্ক স্বপ্নকু সাকার করিবারে মধ্য এহা অতি আবশ্যক। মাত্র শ্রোতাবন্ধু, আমকু গোটে কথা মনে রাখিবার অছি যে সরকারি যোজনা সেতেবেলে সফল হুয়ে যেতেবেলে সমাজের সমস্ত লোক এতে সচেতন হুয়ন্তি। অর্থাৎ যেতেবেলে সরকার ও সমাজ একাঠি কাম করিবে সেতেবেলে নিশ্চয় এক সুন্দর ও সমানতামূলক সমাজ গড়ি উঠি পারিব। এহা থিলা মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা সম্পর্কিত এক সংক্ষেপরে আলোচনা। আশা করুছি আপন মানঙ্ক পাই তথ্যোপযোগী হয়ে পারিথিব। তেবে শ্রোতাবন্ধু, বর্তমান আসন্তু পুনে আউ এক সুন্দর গীতটি শুনিবা। কথাচিত্র কুচ কুচ হোতা হেরু কণ্ঠ দিয়েছেন্তি কুমার সানু এবং অলকা ইয়াগ্নিক ও কবিতা কৃষ্ণমূর্তি, গীত সমীর এবং সঙ্গীত যতীন ললিত।

0: শুনলু তো?
1: হ্যাঁ গো শুনলি।
0: যে সমিয়া আডে দেখুছু কি নাই?
1: এ বুয়া এতকি সমিয়া আহি গলা ন
0: বলে জিমা।
1: হ্যাঁ গো জিমা,
0: চল যাও
1: যাও যাও যাও।
2: শুনন্তু আজির দৈনিক বাজার পরিস্থিতি সম্পর্কে। প্রথমে শুনন্তু কুইন্টাল প্রতি দর সম্পর্কে। মোটা চাউল 3,000-3,600 টাকা, সরু চাউল 4,800-5,500 টাকা, চীনাবাদাম 8,000-9,500 টাকা, সোরিষ 10,000-11,000 টাকা, সোরিষ তেল 15,733-20,999 টাকা, গুড় 4,000-4,900 টাকা, আলু 850-1,060 টাকা। এথর শুনন্তু কিলোগ্রাম প্রতি দর সম্পর্কে। মোটা চাউল 35-40 টাকা, সরু চাউল 53-60 টাকা, সোরিষ তেল 162-215 টাকা, আলু 15-18 টাকা, অটা 33-48 টাকা, মুগ ডালি 95-108 টাকা, হরড় ডালি 103-128 টাকা, বনস্পতি ঘি 146-152 টাকা, পিঁয়াজ 15-25 টাকা, চিনি কিলোগ্রাম প্রতি 46-50 টাকা। এটি আজির দৈনিক বাজার পরিস্থিতি।

0: বিবেক, বিবেক,
1: কি কি মতো ডাকুছি?
0: কোন বিশ্বাস করি পারুন না
1: তুমি, তুমি?
0: হ্যাঁ, মু তোমার বংশীবাদক।
1: বংশীবাদক? এসব স্বপ্ন না সত্য? মু তোমার কথা শুনি পারিছি, কেমিতি বিশ্বাস করিবি?
0: মু জানে, মো স্বর শুনে তুমি চকিত হেউছ, এহা কিন্তু নিরাট সত। মতে তুমি বিশ্বাস কর?
1: তুমি সদাবেলে নীরব, নিশ্চল, অথচ
0: আজি মু জাগ্রত। মোর স্থিতি, মোর চেতনা সম্পর্কে সূচাই দেওয়া পাই আজি বাধ্য হেউছি। তুমপরি মোর বিশ্বস্ত আউ কিয়ে বা অছি? সেইথিপাই তো কেবল তুমকু কহুছি।
1: তোমার বংশীধ্বনি পরি তুম কণ্ঠস্বর কেতে মধুর নুহে সতে? ঝাণ বংশীবাদক, তুম মোহর কথা পদে শুণবাই যুগ যুগ হল মু প্রতীক্ষা করিছি। কেতে গাঁ গণ্ডা নই নাল পাহাড় পর্বত ডেই মু এইটিকে আসিছি।
0: তোমার আত্মবিশ্বাস আজ মো মুহরে স্বর সৃষ্টি করেছে, মু কোন তোম সামনে নীরব রহিপারি থান্তি?
1: আজ মোর সৌভাগ্যর দিন,
0: মু বি তুমপরি জনকু প্রতীক্ষা করিথিলে। মতে চিহ্নি পারিথিবা জন ব্যক্তিকু খোঁজুথিলি বর্ষ বর্ষ ধরে।
1: কিন্তু এতে দিন ধরি তুমি কাহিকি নির্বাক নিশ্চল থিল?
0: সৃষ্টির অন্ধকার মতে অথর্ব করে দিয়েছি বিবেক। মায়া, মোহ, হিংসা, দ্বেষ, স্বার্থপরতা মু সহ্য করি পারে না। সবুটি সেই সর্বগ্রাসী ধ্বংসর বিষ সঞ্চরি যাইছি। মতে বুঝিবাকু কেহি চেষ্টা করি নাহান্তি, মোর বংশীর রহস্য কেহি ভেদ করি নাহান্তি, বরং সমস্তে মতে কহিছন্তি পাগল।
1: না না, তুমি পাগল নুহ, তুমি সত্য দ্রষ্টা, তুমি তুমি একমাত্র সত্য, তুমি তোমার সৃষ্টির নীরব দর্শক।
0: প্রাণনাথর অন্যায় অবিচার পাই মু আজি ক্ষুব্ধ, তুমি চেষ্টা করলে তাকে সৎপথকু ফেরাই আনিপারিব।
1: মু কিন্তু নাচার, নিরুপায়,
0: মানসিক অস্ত্র রূপে ব্যবহার করি তুমি প্রাণকু রক্ষা করি পারিব।
1: ইহা কিপরি সম্ভব?
0: মানসি সেমানকু শান্তিপূর্ণ উপায়ে তড়ি দেই পারে।
1: হেলে তোমার বংশী কোণ বাজিব না বংশীবাদক?
0: বংশী পুঁ বাজিব যেদিন মায়া এঠার বিদায় নেব।
1: মায়া পাই অপূর্বতার আকর্ষণ
0: সমগ্র সৃষ্টি সেই প্রহেলিকা, সেই দুর্যোগ। মু কেবল নীরব দ্রষ্টা, মানুষ কর্তব্যর মূল্যায়ন করা ব্যতীত অন্য কৌশি শক্তি মো পাখে না। তেমন আজ এই মুহূর্তে তুমি চেষ্টা কর, মু তোমার সফলতা কামনা করুছি।
2: অজ্ঞান বাবু, মায়া কাহি?
3: মানসী দেবী, তুমি তুম হাতরে?
2: হ্যাঁ, আজি সন্ধ্যা পূর্বরু তুমি যদি বিদায় ন নিও তোমাকে মু হত্যা করি।
3: মতে? না না না না, এ তুমি কোন কহছ?
2: মায়াকু বি হত্যা করিবি।
3: মায়া, মায়া, মায়া কোয়াড়ে গেল? মায়া
2: ভাই, তুমি এমিতি থরুছ কাইকি?
3: মানসী দেবী আমাকু?
2: হ্যাঁ, আজ এই মুহূর্তরে তুমি চালি যাও, নচিত।
3: না না না না, আমি আমি চালি যাব। হেলে প্রাণবাবু?
2: প্রাণ কিছু করিবে না, মু তোমাকে আশ্রয় দেইথিলি, মো নির্দেশরে আজ যাবাকু হব।
3: হো, আমি যাউছু। চাল মায়া, চাল চাল পড়াইবা, আপে বঞ্চিলে বাপর না, চাল।
4: বিবেক, শুনি পাচ্ছ বিবেক?
1: হ্যাঁ, এ বংশী বাজিব, সবুদিন পাই বাজিব, কারণ অজ্ঞান ও মায়া এ ঘরে আও নাহান্তি।
4: নাহান্তি?
1: না, সেমানে বিদায় নেইছন্তি, এ পরিবেশর কলুষ কালিমা অপসরি যাইছি।
4: বিবেক!
1: হ্যাঁ প্রাণ, মু আজি বিজয়ী, তোতে ধ্বংস পথর উদ্ধার করিবারে মু আজি সমর্থ হয়েছি।